পরে সিপ নৌ নৌ জীবনটা লাগে সত যেমতি হালুকা, জনা অজনা সবু অভিমান কুয়াড়ে নিমিষায় যায় হজি। ধূয়া ভরা সেই কপ ভিতরে সত যেমতি সারা দুনিয়ার শান্তি লুচি রয়েছে। আহা কি সুন্দর চাহা যে আসলে জীবনটা পুণে হয়ে যায় সতেজ, আউ মিলে যায় আউ গোটে খুশির রাহা। ওয়েলকাম ব্যাক, টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো, কোচন্তি দিল সে দিল তক স্টুডিও ঘন্টার সময় হয়ে যাইছি বর্তমান স্টার্ট করিবা পাই মর্নিং মেলোডি। আর মর্নিং মেলোডি রে মু আছে আপনাদের মিউজিক্যাল হামসফর বিশ্বজিৎ। আজি ওয়ার্ল্ড টি ডে, মানে সবু চাহা লভার্স কা পাই গোটে ইত্তে সুন্দর দিন। এবং আজি ওয়ার্ল্ড এই ডে কু কাহি কি সেলিব্রেট করুচি, কারণ আমার বিশ্বরে চা যে মানে উৎপাদন করুচন্তি, চা কু যে আম মানঙ্ক পাখরে পৌঁছাউচন্তি, সেমানঙ্কু আউটি অধিক উৎসাহিত করিবা পাই এই কামকু আউটি আগুকু সুন্দর ভাবে পরিচালিত করিবা পাই চাহার ব্যাপক প্রসার প্রচার পাই, এবং তা সহিত চাহার আম হেলথ উপরে যে গুড বেনিফিট সব রয়েছে সেই সব জিনিসকু প্রচার করিবা পাই প্রসার করিবা পাই আজির দিনকু বিশ্বস্তরে পালন করা যাউছি ইন্টারন্যাশনাল টি ডে ভাবরে। তবে সাথী আম চা সহিত অনেক সম্পর্ক ভারি নিবিড়, সে চা খটির কথা হো বা কোনসি ডেটর কথা হো, সবুটি চা গোটে স্পেশাল প্লেস নেইকি রাখিছি। এই চারে আরম্ভ হয়ে যাইছি কেতে কেতে নূয়া নূয়া প্রোজেক্টর কথা, কেতে কেতে ক্রিয়েটিভ র কথা, এই চা সহিত জড়ি হয়ে যাইছি কেতে কেতে কাহাণী, এই চা সহিত জড়ি হয়ে যাইছি কেতে কেতে প্রেম। এই চা হি এই চা খটি হি অনেক সময়রে এই চা কপ দুই প্রেমী যুগলঙ্কু দেখিকি পচারছি কন হেলা কি তোমার ভিতরে কিছু প্রেম।

ये जो चाय है ना, ये भी निंदिया चुरा लेता है, थकान को कहाँ गायब कर देता है पता भी नहीं चलता है, इसीलिए तो इतना प्यारा है, जो थकान को दूर कर देता है और ऑफिस में आपको कर देता है पूरा पूरी रिफ्रेश। সদী আজি আমি কথা হচ্ছে হার্বাল টি বিষয়ে, কারণ ওয়ার্ল্ড টি ডে অবসরের আজি আমি কহুতলি আপনমানকু কিছি মিউজিক্যাল ট্র্যাক সহিত যে আপনমানকু কহিবি এমতি কিছি হার্বাল টি বিষয়ে যাহা আপনকু হেলথ পাই বহুত ভালো বলি বর্তমান সমস্তে বিশ্বাস করুচন্তি এবং পিউচন্তি মধ্যে অনেক লোক। তবে ফার্স্ট চলন্তু কথা হবা গ্রিন টি, ভেরি ফেমস আপনমানে জানন্তি, ইজিলি সবু জায়গায় অ্যাভেলেবল মধ্যে গ্রিন টি র টি ব্যাগস প্যাকেটস রে ভেরিয়াস প্যাকেজিং রে আপনমানে মার্কেট রে পাই যিবে। আজিকালি বহুত লোক গ্রিন টি কো প্রেফর করুচন্তি এবং গ্রিন টি র প্রসেস মধ্যে বহুত ডিফিকল্ট, এথরে ক্যাথেচিনস বলে গোটে বহুত বড়িয়া উপাদান আছে বা অ্যান্টি অক্সিডেন্টস মধ্যে আছে এথরে, যাহা কোলেস্ট্রল কো কম করে। গ্রিন টি রে পলিফিনলস বি থায়ে, যাহা ডাইজেস্টিভ সিস্টম কো এনহ্যান্স করে, ল্যাকটোজ কো অটকায়, গ্লুকোজ কো গতি কো স্লো করে, তেমনি ডায়াবেটিস পাই মধ্যে এ বহুত ভালো। হার্ট র সমস্যা যদি আছে, ব্লড প্রেসার যদি আছে, ডায়াবেটিস যদি আছে, তবে এই গ্রিন টি কো বহুত ভালো বলে মানা যায় পিবা পাই। দিনকু 2 কাপ ইট ইজ বেস্ট ফর ইউ। কিন্তু এতে মধ্যে কথা আছে যে আপনার নিজের বিশেষজ্ঞ মানে বা ডাক্তার মানক সহ পরামর্শ করিকি হি ইয়াকু প্রিফার করিবাটা হুচি বেটার। সেকেন্ডলি কলা চা বা ব্ল্যাক টি, কে কে ইয়াকু নালি চা বলে বি কুহন্তি, পানি কু টিকে ফুটেই সেতরে চা পকেই কিছু সময় ভিতরে সিম্পল ওয়ে রেডি হয়ে যায় ব্ল্যাক টি। হার্ট রোগ ব্লকেজ পাই বহুত বড়িয়া, হার্ট অ্যাটাক কো মধ্যে কম করে, সুগার লেভেল কো মধ্যে কন্ট্রোল রে রখে। ইয়া বিষয়ে আপন মানে নিজের ডক্টর সহ পরামর্শ করি আকু মধ্যে পি পারিবে, কারণ ইয়ে বি গোটে বহুত ভালো অপশন। যেতেবেলে আপন ঘরে অছন্তি, এই ঘরোই উপাদান ভিতরে তৈরি হুতবা গটে সুন্দর হার্বাল টি হচ্ছে লেমন টি। ইয়াস, বহুত বেনিফিটস আছে লেমন টি রে, যেমিতি কি আপন ভিটামিন সি প্রচুর পরিমাণে এটি পাইবে, ইমিউন সিস্টম কো স্ট্রং করে, থন্ডা কাশ গলা পাই মধ্যে বহুত ভালো, ব্লড প্রেসার কো কন্ট্রোল করে, আপনকু রিফ্রেশ করি কি রখে, ভালো স্কিন পাই হেলদি রহিবা পাই বহুত ভালো অপশন হচ্ছে লেমন টি। ডাইজেস্টিভ সিচুয়েশন কো মধ্যে বহুত ভালো করে এবং সাইট্রিক অ্যাসিড তাহি রিজন এই ডাইজেস্টিভ সিস্টম পাই, এটা অন্য পাচক সম্বন্ধীয় সমস্যা পাই মধ্যে বহুত উপাদেয়, তবে লেমন টি কো মধ্যে আপনি কনসিডার করে পারিবে আজ এ হার্বাল টি। তবে বর্তমান আপন মানকু রিফ্রেশ করিবা পাই আউ কিছু মেলোডিয়াস ট্র্যাক, তারপরে পরে পুনে আপনকু কহিবি যে আউ কিছু এমিতে হার্বাল টি যাহা আপন প্রিফার করি পারিবে ক্ষীর চা বদলরে। স্টে টিউনড।

0: वेलकम बैक अगेन डेली लाइफ शिट चैट रे अछन्ती आपण म्यूजिकल हमसफर विश्वजीत सहित आपनका फेवरेट सेलिब्रिटी जदी आपनों पर संगरे बसी की कपे चाय पियंती ताले टॉपिक कोठु स्टार्ट हबो तार बिषय रे कथा होछि आसी छि आ गुटे कॉल देखबा की करछन्ती कोठु करछन्ती नमस्कार गुड मॉर्निंग की कोथले कोठु कोथले भाई नमस्कार जय जगन्नाथ की कोथले
1: ভাই মু প্রফুল্ল প্রধান কহুছিলি কুয়ারপাড়া মানিয়া মন্দির
0: প্রফুল্ল ভাই কন কহিবে আপনার ফেভারিট সেলিব্রিটি কি তাঙ্ক সহ বসি কপে চা পিবার সুযোগ মিললে কথাবার্তাটা কো টপিক রু আরম্ভ হব
1: ভাই দেখন্তু সেলিব্রিটি তো কইলে অন্য কথাতে কা না মু কইবি মু জানি পারু
0: সবুটো ফেভারিট কি ভাই তাঙ্ক না কোন্তু
1: সবুরু সবুটো ফেভারিট যদি আমার খেলা বিষয়ে কয়া মোর প্রথম হইলো যুবরাজ সিং
0: আচ্ছা
1: তারপরে তারপরে রোহিত শর্মা
0: আজ্ঞা
1: তারপরে মহেন্দ্র সিং ধোনি
0: বাহ যদি
1: বীরেন্দ্র সেবাগ
0: এইমানে সব মোর ফেভারিট হ্যাঁ ফেভারিট স্পোর্টস সেলিব্রিটি
1: হ্যাঁ সেমান হলো বহুত ফেভারিট কিন্তু যুবরাজ সিং ছক্কা দিনটু মানে তাকে মোর এত ভালো লাগে নাই রে জাগা তাকে
0: আচ্ছা যদি যুবরাজ সিং আপনার পাখে আসি কি পৌঁছে যান্তি কপে চা পিবে অফার দিয়ন্তি বসি কি তাঙ্ক সাথে কিছু টাইম গপিবে পাই সুযোগ মিলে কোউটু টপিক আরম্ভ হবো আপনার
1: ଆମର ଟ୍ରଫିକ ଆରମ୍ଭ କହି ଗଲେ ମୁଁ ତାଙ୍କ ସହିତ ବହୁତ କିଛି ଆଲୋଚନା କହିବି ବୋଲେ ଏମିତି କି ଖେଳ ଠାରୁ ଧରିକି ଦେଶ କଥା ମୁଁ ଚିନ୍ତା କରିବା ସହିତ କଥା ହେବାକୁ
0: ଆଚ୍ଛା
1: ତେଣୁକରି ମତେ ତ ଭଲ ଲାଗନ୍ତି ତାପରେ ଭାଇ ଆଉ ଗୋଟିଏ ଭଲ କଥା ଆପଣ ଯଦି ଆସନ୍ତେ ଥରେ ଆହୁରି ବଢିଆ ହୁଅନ୍ତା କାହିଁକି ଆପଣ ବି ମୋର ବହୁତ ଫେଭରେଟ୍
0: ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ତ ମୁଁ ଏଇଠି ବସିକି କଥା ହଉଛି নিশ্চয় গোটে দিন গোটে দিন কপে চা পিবার সুযোগ মিললে আপনার সাঙ্গে খুশি হবি আপনার মোর বেশি কথা হবা বহুত বহুত ধন্যবাদ চৈতন্য ভাই কল করে
1: আজ্ঞা
0: আজ্ঞা কুহ কুহ কুহ
1: ମୋର ଭାଇ ଜଣେ ଚୈତନ୍ୟ ଭାଇ ମୋ ପାଖରେ ଅଛନ୍ତି ଆମେ ତମ କଥା ହଉଛୁ ଏଣୁ ତାଙ୍କ ସହିତ ଦୁଇପଦ କଥା ହୁଅନ୍ତୁ
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ନିଶ୍ଚୟ ଦିଅନ୍ତୁ ନିଶ୍ଚୟ
2: ହ୍ୟାଲୋ ଭାଇ ଗୁଡ ମର୍ଣ୍ଣିଂ ନମସ୍କାର
0: ଭାଇ ଗୁଡ ମର୍ଣ୍ଣିଂ ନମସ୍କାର ଭାଇ ଟିକେ ନାଁ କହିଦିଅନ୍ତୁ ଆପଣଙ୍କର
2: ନାଁ ହଉଛି ଚୈତନ୍ୟ ଚାନ୍ଦ କୁମାର ପାଳ ମାଣିଆ ବନ୍ଧ
0: ଭାଇ କେମିତି ଅଛନ୍ତି ଆପଣ କୁହନ୍ତୁ
2: ବହୁତ ଭଲ ଅଛି
0: ଭାଇ ଆପଣଙ୍କର ଫେଭରେଟ୍ ସେଲିବ୍ରିଟି କିଏ ଆଉ ଯଦି ତାଙ୍କ ସହିତ ବସିକି ଚା ପିଇବାର ସୁଯୋଗ ମିଳେ କଥାବାର୍ତ୍ତା କୋଉଠୁ ଆରମ୍ଭ କରିବେ ଆପଣ যুবরাজ সিং ফ্যান প্রে করতু মু প্রে করছি যুবরাজ সিং কেবে দেখা হয়ে যা আপনার আসিক কপে চা পিবার সুযোগ মিলু তাঙ্ক সাঙ্গে
2: ঠিক আছে।

আপনারা মনে হচ্ছেন 100.4 আকাশবাণী FM রেনবো সঙ্গে কহুচন্দ দিল সে দিল তাক বর্তমান সময় 9:30 আসন্তু শুনিবা স্পন্সর্ড প্রোগ্রাম স্কুল টাইম বাই ভারত মশলা।

వెల్కమ్ బ్యాక్ అగైన్. అప్పుడు మన అశ్వంతి 100.4 ఆకాశవాణి ఎఫ్ఎం రెయిన్బో సంగరి రెయిన్బో సమస్య సిలసిలా హిజైచి స్టార్ట్. তবে ফার্স্ট মেসেজ আমার আমি কাহার নেইছু আমি আসিকি পৌঁছি যাইছি ফার্স্ট মেসেজ টি যাহাকু করিছন্তি রামচন্দ্রপুর দুর্গাপুর বাঙ্কিরু প্রেমানন্দ মহাপাত্র গুড মর্নিং টু অল লিখিছন্তি ডেডিকেট করছন্তি এই গীতটি সব শ্রোতা বন্ধু মানুষ শুনিবা পাই চাইছন্তি অন্দাজ ফিল্ম র কিশোর কুমার কণ্ঠরে জিন্দগি এক সফর হে সুহানা ইয়াহাঁ কল ক্যা হো কিসনে জানা. এই সুন্দর গীতা পরে পরে আউ গোটিয়ে বিউটিফুল ট্র্যাক ফরমাইজ করিছন্তি আমাকু দিলীপ নায়ক লিপা দীপা সুমি সিলি পারাদ্বীপ রু গুড মর্নিং লিখুছন্তি এবং শুনিবা পাই চাইছন্তি কুমার শানু এবং সাধনা সরগম কণ্ঠরে গ্যাম্বলার মুভি রু এই বিউটিফুল ট্র্যাক ব্যাক টু ব্যাক এই দুইটি গীতা আপনার

ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, টিউন করছেন দি 100.4 আকাশবাণী এফএম ডেনমার্কটাক দিল সে দিল তক সজালিছি কিছি কথা কিছি গীত। হ্যাঁ সাথী, আম সঙ্গে যেতবে প্রথম প্রেম হয়ে যাই থাকে আমি কেতে স্বপ্ন দেখিবা কো আরম্ভ করি থাও, মন ভবিষ্যতকে নেই অনেক কল্পনা করে, জীবনর প্রত্যেক মুহূর্তরে সেই মানে যাহা সহিত আমার প্রথম প্রেম হয়ে যাই থাকে সে ব্যক্তি হুঁতু কিংবা কোণসি বস্তু হোক কি কিছি বি হোক তাকে নিয়ে তাঁর উপস্থিতিকে নিয়ে অনুভব করু, মনরে নূয়া আশা আকাঙ্ক্ষা জন্ম নেই থাকে। সাথী, আমার যাহা সহিত না প্রথম প্রেম হয়ে যাই থাকে তাকে নিয়ে কেতবে আমি কবিতা লেখিবাকু আরম্ভ করি থাও, গীত শুণবাকু কিংবা প্রকৃতি সহ সময় কাটিবাকু ভালো পাই থাও, কারণ প্রেম মনকু কল্পনাময় করে দিয়ে।

করিশন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক স্টুডিও ঘরে সময় 4:15 30 সেকেন্ড সুরিল আফটারনুন রে সুদীপ হাজির আপনার পাখে ঝাঞ্জি খরা ঝাঞ্জি পবন আসি পৌঁছে যাচ্ছে আপনার পাখে টিকি পানি ফাঁ পিয়ে টিকি চিল মারলে সিনা আপনার সাথে ভালরে কথা হয়েপারি নলে তন্টি শুখি যাও জমার কথা হব না কিন্তু কন্ডিশন যা বি হোনা কী গোটে ভাল গীত যদি বাজু থাকবে না পাখে মনটা বহু হালকা লাগে বহু রিল্যাক্স লাগে তবে সেমতি কিছু সুন্দর সুন্দর গীত সহ আপনার মানে শুনে থাকতে সুরিল আফটরনুন আহণ করতু সুদীপ পাত্র গোটে প্যার ভরা নমস্কার।

0: রাজপ্রভু মুক্তি দিয়ন্তু।
1: আচ্ছা,
0: যখন জগতর নাথ জগন্নাথ মুক্তি দিয়ে আর কেউ দেখি দিয়েপারিবেনি। এমনি বোধ হয় 98 হয়েছিল আর তারপরে হয়ে নথিলা এতে গরম।
1: দেখিবাকু গলে এবে প্রতিবর্ষ গরমর মাত্রাটা বি বড়ি বড়ি চলছে,
0: বড়ি বড়ি এবে ঝাড়সুড়া 46 হয়েছে। আর মু তো সকাল উঠে পুরা 7টা রাত্রে উঠে, উঠে আগে নয় যাবি গাধেবি, তারপরে তো যোগ প্রাণায়াম সবদিন করে, গাধেকি যোগ প্রাণায়াম করি কি ঘরকু আসি মানে 10টা ভিতরে কাম সারে। তারপরে ঘরে আউছি আমার ওআরএস পানি আর দহি পানি, তারপরে যাহা কাম মু 10টা 11টা ভিতরে সার দিয়ে পখাড়া খাইকি শুই পড়ব দিন 11টা ভিতরে।
1: আচ্ছা, পুনি উঠান্তি কেতবেলে মানে নেক্সট
0: উঠু উঠু তা ভিতরে রেডিও শুনতো চালতো প্রোগ্রাম আপনার, তারপর 5টা উঠু 5টা
1: ও খরা টাইম না আপনি শুইলে আও
0: নুখো ভা শুই।
1: আচ্ছা,
0: তারপর যেতবেলে যাহা দরকার পড়লে টপি থিব, টপি থিব ফ্রিজ বানি গান ডিক্রি থিব, আর ফ্রিজ বানি মুপিয়ে নি কিন্তু নেই কি সাঙ্গেরে যায় পুনি গরম হইয়ে তাকু পিউ আর পখাড়াটা নিহাতি।
1: আচ্ছা আচ্ছা,
0: সজ পখাড় আর আম্ব প্রচন্ড আম্ব প্রচুর হচ্ছে, আম্ব সজ পখাড় নিতিদিনিয়া খাদ্য আর শাগ শাগ গজা বড়ি চুরা আর অলগা কিছু খাই হবনি তেল মশলা। তারপর তেল মশলা খাইলে দেহ খারাপ হচ্ছে,
1: গরমটা আহরি বেশি লাগিব,
0: গরমটা জোর হচ্ছে। তারপর পিলামানকু যেতবেলে হচ্ছে পানি সাঙ্গে নিয়ে যাও, যে যাচ্ছি কটক যিবা আসিয়া করছি তাকে সাঙ্গে পানি বোতল তো হেলমেট নে 9টা ভিতরে পড়া, তার ডিউটি 10টা তাকে সে 9টা যায় মু তো 8টার পড়া। ওকে হ্যাঁ, আর ইয়া তারপরে দিন 11টা ভিতরে ফুঁ আউ তো নয়ের গাছে পাখে নয় আউ ধরে বি গাধে পড়ুছি দিন তিন তিন লগা দেলে হউনি।
1: ওকে, এমতি যত্ন নাও থানতো নিজেরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ,
0: নমস্কার, জয় জগন্নাথ,
1: জয় জগন্নাথ। নম্বর 0671230353 আপন বি কই পারিবে যে আপন নিজর কেমতি যত্ন নউছন্তি এই খরারে। হ্যালো
2: হ্যালো,
1: গুড ইভিনিং, কে কোথলে কোডু কোথলে?
2: সন্তোষ মল্লিক কোজি মহাকলপড়া ভর্তপুর জেলা যাজপুর।
1: ওকে, কোন কেমতি নিজর যত্ন নউছন্তি এই খরারে?
2: আগ্যা খরা দিন তো আগ্যা পানি দউছি মুখ্য, আউ পানি বোতল ছত্তা ଅଣ୍ଡା ପାଣି ଏସବୁ ରହୁଛି ପାଖରେ, ଏମିତି ସବୁ ଯତ୍ନ ଆମେ ନଉଛୁ ଆଉ। ଆଜ୍ଞା
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ କଲ୍ କରିଥିବାରୁ ଏବଂ ମତାମତ ଦେଇଥିବାରୁ।
2: ନମସ୍କାର
1: ନମସ୍କାର। ନମ୍ବର 0671230353।

শুনছেন দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ রেইনবো এসএমএস রে পরবর্তী মেসেজ করেছেন মানসী অনিল গৌরব কবিতা অরোরা গান্ধী মার্গ মোতিনগর নিউ দিল্লি রু জয় জগন্নাথ জনাইছেন আপনার মধ্যে জয় জগন্নাথ পরবর্তী মেসেজ করেছেন আলোক চন্দ্র জেনা জাইলো কটক রু দেন মেসেজ করেছেন রীনা সাহু চৌদ্বার উস্তপুর ডেডিকেট করেছেন গীত সৌভাগ্য রঞ্জন সাহু সিপুন গদাধর তরসিয়া মেসেজ করেছেন ভুবনেশ্বর শুনিদেবা সে মন পছন্দ গীত।

এ সকাল, এ সময়, এ মুহূর্ত বহুত খাস। বাস এবে পাই ইয়ে পুঁথরে আসবনি, তেমন চলতো না এ অফেরা সময়ক সজাই দেওয়া ভাল পাইবার প্রলেপরে, যা চিরদিন সহায়তা হব স্মৃতির লাফাফা হয়ে মন সিন্ধু করে। শুভ সকাল বন্ধু। শুনছেন 100.4 আকাশবাণী এফএম রিনবো কাটাকু মিউজিক মিত্র অনুসহ দিল সে দিল তাক।

আজি বিশিষ্ট ভারতীয় নাট্যকার অভিনেতা পটকথা লেখক ও চলচ্চিত্র নির্দেশক গিরেশ কর্ণাটকর জন্মদিন। 1938 মসিহা আজ দিনের জন্মিত এই দিগ্গজ কলাকার নিশান্ত, মন্থন, স্বামী, ইকবাল ও একথা টাইগর পরি ফিল্ম নজর আসছেন তথা 1984 মসিহা আসি সিনেমা উৎসবর নির্দেশনা গিরেশ কর্ণাট। তবে জনে নাট্যকার হিসাবে সে বেশি লোকপ্রিয়,

ayuda a mucha gente antes. ਇਹ ਇਸ ਵਿੱਚ ਕਰੁਛੰਦੀ ਨਿਆਲੀ ਕਟਕ ਰੋ ਲੋਰਾ ਮਹਾਂਤੀ ਸੁਣੀਵਾਕੁ ਚਾਹੁੰਛੰਦੀ ਮੈਨੇ ਪਿਆਰ ਕਿਆ ਰੋ ਟਾਈਟਲ ਟ੍ਰੈਕ ਟਿਕ ਨਿਹਾਤ ਭਾਵਰੇ ਆਪਣਾਂ ਕੋ ਮਨਪਸੰਦ ਗੀਤ ਮ ਆਪਣਾਂ ਕੋ ਸ਼ੇਅਰ ਸੁਣੇਬੀ ਨੈਕਸਟ ਇਸ ਵਿੱਚ ਕਰੁਛੰਦੀ ਬਾਸੰਤੀ ਲక్ష్ਮੀ ਪ੍ਰਿਆ ਰੋਜ਼ਾਲਿਨ ਦਿਵਿਆ ਚੰਦਨ ਵਿਸੋਰੰਜਨ ਸੋਰਜ ਕਲੋਨੀ ମଦନ ମୋହନରୁ ଆସୁଛି ମେସେଜ ଟି ପଟିଆ ଭୁବନେଶ୍ୱରରୁ ଏବଂ ଡେଡିକେଟ କରୁଛନ୍ତି ସେ ଗୀତଟିକୁ ଲିଜାରାଣୀ କଲ୍ୟାଣୀ ସୁରେଖା ରଶ୍ମି ମାମି ଲତା ନାନୀ ଏବଂ ସମସ୍ତ ଆର୍ଯ୍ୟ ଓ ଷ୍ଟାଫ ମାନଙ୍କୁ ଲେଖୁଛନ୍ତି ଗୁଡ୍ ମର୍ଣ୍ଣିଂ ଅଲ୍ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ଏମିତି ରଙ୍ଗ ଦେ ଆଲବମ୍ରୁ ସେଇ ଟାଇଟଲ ଟ୍ରାକ୍ଟିକୁ ନିହାତି ଭାବରେ ଆପଣଙ୍କ ମନପସନ୍ଦର ଗୀତ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଶେୟାର ଶୁଣେଇବି ତାହେଲେ ଚାଲନ୍ତୁ ଆଉ ବିଲକୁଲ ବି ଲେଟ୍ ନକରି ଶୁଣିନେବା ବ୍ୟାକ୍ ଟୁ ବ୍ୟାକ୍ ଏଇ ଦୁଇଟି ବ୍ୟୁଟିଫୁଲ ଟ୍ରାକ୍କୁ।

সুনিশ্চয় আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটিক দিল সে দিল তক কোন দিল সে দিল তক রেশো চালিছে রেইনবো এসএমএস রে চলন্ত দেখিবা পরবর্তী এসএমএস কেও কোঠু লিখিছেন এবং কোন লিখিছেন এই এসএমএস টি লিখুছেন হেমন্ত চাঁদ মানিয়া বন্ধ সুনিয়া পাটনা বড়ম্বারু লিখিছেন গুড মর্নিং দিদি জয় জগন্নাথ আপনার মধ্য ভেরি গুড মর্নিং এবং জয় জগন্নাথ শুণবা চাইছেন বেটা চলচ্চিত্র কোয়েল সি তেরি বোলি নিহতি ভাবে আপনার মনপসন্দর গীত দেবমিত্র আপনার সিও শুণব চলতে দেখব পরবর্তী এসএমএস কেউ কোঠু লিখিকি পঠাইছেন এবং সি কন শুণবা চাইছেন এই এসএমএস আমি করছেন উৎসব চরণ সাহু এবং ধারপুর মহঙ্গা মহঙ্গা ধারপুর কটক রু লিখুছেন আমাকে শুণবা চাইছেন হিরো চলচ্চিত্র শৌরিন ভট এবং প্যামেলা জিন কণ্ঠর বহুত হি সুন্দর গীতটি নিহতি ভাবে আপনার হিরো চলচ্চিত্র এবুড়বোলসা গীত নিহতি শুনাই দেবি তোর চেহেরা গীতটি তাহলে চলতো বিলকুল বি লেট নকি শুনে নব ব্যাক টু ব্যাক এই দুটি বুড়বোল ট্র্যাক

সুনিশন্তির ইনভো এসএমএস কো দেবমিত্রা সহিত 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক রে চালনে দেখিবা পরবর্তী এসএমএস রিকোয়েস্ট কে কোটু পঠি চান্তি এবং কোন লিখি পঠি চান্তি এই এসএমএস আসুচি সিডিএস সেক্টর 7 মার্কতনগর কটক রু পঠি চান্তি প্রেমজি কমিউনিকেশন নো প্রেমজি ভাই লিখু চান্তি গুড মর্নিং টু অল জয় জগন্নাথ জয় হিন্দ এবং গীতটিকে সে ডেডিকেট করুচান্তি স্পেশালি তাঙ্কর বন্ধু দিবাকর সুবল ভোই সমস্ত আরজে সমস্ত স্টাফ এবং সমস্ত শ্রোতা মণ্ডলীঙ্কু শুনিবাকু চাহিছন্তি জুর্ম চলচ্চিত্রর জব কুই বাত বিগড যায় কুমার শানু এবং সাধনা সরগমক কণ্ঠরে নিহাতি ভাবরে বিউটিফুল সে গীত আপনঙ্কু মু শিওর শুনেইবি শুনুথান্তু এবং টিউন করিকি রখিথান্তু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাকু

দেখা যায় যে কি যদি আমাকে সাহায্য করুছেন কিংবা আমি কাহাকু সাহায্য করুছু তাঙ্কু ধন্যবাদ কহিবাকু বহুত বড়া লাগি থাকে আর ধন্যবাদ যদি আমাকে কি কহুছেন তাহলে দিনটি একদম শুভ শুভ লাগি থাকে যে একদম সুন্দর দিনটি আরম্ভ হয়েছি। মানুষ দ্বারা তো ভুল হয়ে থাকে, সো ভুল করে সারা পরে সে যে ভুল মাগিবা ক্ষমা করে দিওন্তু সরি কহিবা সেইথিরে মধ্যে বহুত কিছু খুশি থাকে। আর সবুঠ বড় খুশি কন কহিলে নিজ ঘর লোক সময় বিতাইবা, ইয়েস, সো নিজ পরিবার সহ একাঠি বসি খাইবা, একাঠি বসি গপসপ করিবা, একাঠি কোটি বুলিবাকু যিবা, এইথিরে মধ্যে বহুত খুশি থাকে। অনেক সময় লোকে বড় বড় গিফট দিয়ন্তি, তবাকু বি ভুলি বি যাতে, কিন্তু ছোট ছোট ভাল ব্যবহার মধ্যে সেইথিরে যে খুশি থাকে না গিফটরে সেই খুশিটি নথায়। গোটে ছোট হসার যদি কাহার টেনশন দূর হয়ে পারে, গোটে ভাল কথা যদি কাহার আত্মবিশ্বাস কু বড়াই পারে, আর গোটে ছোট সাহায্য যদি কাহার দিনকু সুন্দর করে পারে, সেইথিপাইঁ তো কোহা যায় যে বড় পরিবর্তন সবুবেলে ছোট আরম্ভর হি আসিথায়। তেমন ছোট ছোট কথা মানে কি এইসব যে কথা গুড়া শিউলি আপনার কহিলা এইথিপ্রতি টিকে ধ্যান দেওয়া দরকার এবং সবুবেলে হস খুশির দিনটি আরম্ভ করা দরকার।